0: হয় ডিজাই পাঠিয়ে দিয়া
1: গুগুই আন বেবে
2: টাকসিংকো টাকসিংকো টাকসিংকো টাকসিংকো নালা টাকসিংকো টাকসিংকো টাকসিংকো নালা আ পিলি না টাকসিংকো টাকসিংকো টাকসিংকো বলরসিংকো টাকসিংকো না তানান আ পিলি পিলি টাকসিংকো টাকসিংকো টাকসিংকো তানান টাকসিংকো ইমং নাও সিংকো